0: चांद देख लेना और मातृभूमि में वॉर रेस्ट इन अ पीस was that van Nihal Tauro and Ankona Mukherjee.
1: हमारे दिल की अमानत जिंदगी है हमारी तुम्हारी मोहब्बत.
0: Even wachten, eventjes on hold zetten deze. Want dat liedje van daarnet deed me ook ergens aan denken. En ik hoorde als het ware Mohammed Feis zijn stem. Toen haalde ik hem meteen erbij. Dus alsjeblieft, Merilier. En daar gaan we dus nu verder naar luisteren.

live vanuit de Hoofdstad. Groeien met je business of next level gaan? Ujala Radio brengt je daar. Mail naar info@ujala.nl en ontdek de mogelijkheden. De Ujala Table, de Ujala Table, de nieuwe video- en audio-podcast van Ujala. Speciaal voor ambitieuze young professionals. Conversations with entrepreneurs, innovators, business leaders en cultural and community leaders. Kijk en luister naar de Ujala Table op Ujala Radio en via de sociale media van Ujala. De Ujala Table, where captains share their journey. Ben jij binnenkort jarig? Door jenemdien hè, door zaalgren hè. Of ga je trouwen? Door विवाह होने वाले हैं, तो शादी होने वाले हैं, यह किसी का मुंड संस्कार है। उजाला रेडियो पर फरमाइश आप दे सकते हैं 15 फरमाइश फॉर मार 100 यूरो और उजाला रेडियो स्टूडियो मेल नंबर info@ujala.nl